যে খোচিতা গা কাকু না দোবেলে না পাহ ছোনো গা দো গা বিহে ছিলে গা হলা হুম মিও দো তোলা বি চে ইউ যে খোচিলে গা হলা ছালা হুম মি গু চে সা চে তো গু নো ফু সা বি যা গু দো তোলা বি চে খো ইউ লে জানি নো থা গা কা চলা দুবিলি খো লে নো ফু সা তোলা দা বি যা পা এন গা যা ই লে যা গা কা দা বিলি খো ইউ আলো কু দা বি নো ফু মি তা খেমে বিলি খোচিতে চো আলো না কে নে